আকাশে সূরুজ হসে তুম আদেশে, মরতে বারি বরসে তুম আশিষে। হে আদিত্য অংশুমান করে তুম জয়গান, তুমে প্রণয় তুমে মলয়, তোমরে আশিষে এ জীবন হইপারে বড়, তুম কোপরে জীবজগত হইপারে জড়। তুমি তো সকল শক্তির আধার, তুম তিমির করে দূর অমা অন্ধকার। জয় জয় দিবাকর এ পীয়ূষ লগনে তোমরি চরণে, করে শত শত নমস্কার, করে শত শত নমস্কার।

0: দ্বিতীয় ভাগ বন্ধু বান্ধব এবং পড়োশীঙ্ক পাই যা সামাজিক সম্পর্ক সুদৃঢ় করে। তৃতীয় ভাগ নিজ পরিবার ব্যবহার পাই। এই পর্ব এক রীতিনীতি নুহে, বরং এ মানব সমাজকে কিছু মহত্বপূর্ণ শিক্ষা দিয়ে। ত্যাগ ধৈর্য আবশ্যক পড়লে নিজ প্রিয় জিনিসকে সমাজ কিংবা ঈশ্বর মুখে উৎসর্গ করার প্রেরণা দিয়ে এই কুরবানী বা ঈদ উজ্জুহা। দয়া ও দান সমাজের অবহেলিত গরিব শ্রেণী লোকঙ্কু নিজের আনন্দ সামিল করা এর মূল লক্ষ্য। একতা ও ভাইচারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সহিত সম্প্রীতি রক্ষা করা প্রেরিত করে। এই পর্বকে সমগ্র বিশ্বের অত্যন্ত শ্রদ্ধা উৎসাহ এবং শান্তিপূর্ণ ভাবে পালন করা যাই থাকে।
1: ভাই এআর খান কেমিতি তাঙ্ক পর্বর মহত্ব বিষয়ে বুঝাইকি কহিলে,
2: দেখ ঠিক সময়ের ঠিক কাম করা দরকার। পিলা মানে পাঠ দেখাইব অসল বাট। বাবুলা বলে গোটে পিলা লা জমা পাঠ পড়া মন করে নি, যেমিতি ঘরে সমস্তে টিকি আড়ুয়াল হয়ে যাই শই পড়ে সাগে সাগে ধাইব তোটাকু, আহা কথা মানি মানি কটকা জমা মানে নেই। আহ বিষয়ে আজ সঙ্গীত রূপকটিয়া রাখিছু, কাম বেড়ে কাম কর, খেল বেড়ে খেল লিখিছেন আবেষণ করেছেন ভাই সচ্চিদানন্দ মহন্ত এবং তাঙ্ক সাথী মানে।
3: শুণরে পিলায়ে শুণ, কথাটি একা কুয়াছি মুহি মন লগাই শুণ। রাজা মহারাজা কথা নুহে তো বুড়ি অসুরুণি কথা নুহে, শুয়াশারি বা পথিপুরাণর কথা নুহে পিলে কথা নুহে। ঠিক আমপরিকা পুনি পিলাটির কথাটি।

0: শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজর কার্যক্রমক ইট রকুছু। কার্যক্রমের শেষে আপনার কহি রকুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনি থরে কই রকুছু 06766258356। আউ গোটিয়ে কথা মধ্যে আমি কই রকুছু, যে শ্রোতা বন্ধু মানে এই সপ্তাহে আম পাখকু এই কার্যক্রমক টেলিফোন করেছিলে, সেমানে 3 মাস ব্যবধানরে এই কার্যক্রমরে সামিল হেবাকু আমি অনুরোধ করুছু। তেবে কার্যক্রমর পরিসররু এডি দিয়ন্তু বিদায়, নমস্কার।
1: শেষ হলা কার্যক্রম হালো আকাশবাণী। কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি, উপস্থাপনার ভাস্কর চন্দ্র মিশ্র, বৈষয়িক সহায়তা প্রদান করে চন্দ্রকিশোর সিং এবং মেঘনাথ মহন্ত। আকাশবাণী কেন্দুঝর, সময় বর্তমান স্টুডিও ঘড়ি পূর্বাহ্ন 11টা বাজিবা যাচ্ছে। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: যদি আপনার এবে কোনসি নূতন কার কিংবা বাইক কিনিবা যোজনা করুছন্তি, এহা আপনকু এবে বহুত সুলভ মূল্যরে উপলব্ধ হেব। জিএসটি পরিষদ ছোট কার 350 সিসির বাইক এবং তিনি চকিয়া যান উপরে ট্যাক্স 28% হ্রাস করে 18% করে দিয়েছন্তি। সেপ্টেম্বর 22 তারিখ 2025 ঠারু লাগু হেবাকু থিবা এই পূজা উপহার এন্ট্রি লেভেল গাড়িগুড়িকু আহুরি সস্তা করে দেব, কিন্তু লক্সারি কার এবং বড় বাইক 40% নূয়া স্ল্যাবরে আসিযিব, তথাপি এসব উপরে কম ট্যাক্স লাগিব।
1: আকাশবাণী কটক।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বছরের দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: হ্যাঁ, ইয়ে কাস্টমার কেয়ার কোঠি? হ্যাঁ ম্যাডাম।
6: আজ্ঞা।
5: ইয়ে কেওয়াইসি আপডেট পাই মো পাখকু বারম্বার মেসেজ কাই কি আসুছি?
6: কারণ ব্যাংকিং সেবা গুড়িক পাই নির্ধারিত সময়রে কেওয়াইসি আপডেট করিবা উচিত।
5: কিন্তু ইয়ে হব কেমিতি?
6: যদি পরিচয় কিংবা ঠিকনারে কোনসি পরিবর্তন নাহি, তেবে নিজ ব্যাংক কিংবা এটিএম কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসিঙ্ক পাখকু যাঁন্তু, কিংবা ব্যাংকরে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে এহার স্বঘোষণা দিয়ন্তু।
5: আচ্ছা, আউ যদি কোনসি পরিবর্তন থাকে তো?
6: সেই ক্ষেত্রে পরিচয় এবং ঠিকনার সর্বশেষ প্রমাণ দেই কেওয়াইসি আপডেট করাই পারিবে।
5: বাস
6: বাস,
5: বুঝি গলি।
6: নিজের কেওয়াইসি আপডেট করিবা পাই নিজের নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যান্তু।
7: আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
1: অবুলা গীতরে শুনন্তু প্রথমে ভানুমতী সাহুঙ্ক কণ্ঠরে গীতটি, শিল্পীঙ্ক কণ্ঠরে মিশ্র সত্যনারায়ণ করেচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: মিশ্র সত্যনারায়ণ অন্য রচনার শিল্পী কণ্ঠে পরবর্তী গীত।

শ্রোতাকে এইটি এক গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে জনাই দেছু। মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে মই মাস 31 তারিখ রবিবার দিন 11টা সময়রে। আকাশবাণীর সবু কেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএচ সেবা, এফএম সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রীঙ্ক মনর কথা শুনিবাকু মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব। সেই দিন 31 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুনি থরে সেই রবিবার রাতি 8টা সময়রে। যে শ্রোতাবন্ধুমানে মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করিবাকু চাহান্তি সেমানে প্রধানমন্ত্রীঙ্ক কার্যালয়ের ওয়েবসাইট mygov.in র টোল ফ্রি নম্বর 1800117800 রে ফোন করে সেমানকর মত রেকর্ড করি পারিবে। ঘোষণাটি এতিকরে শেষ হেলা। আপন মানে শুনুছন্তি অনুরোধে কেতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত। পরবর্তী গীতটিকু শুনিবা পাই চাহিছন্তি বিজয় কুমার দাস, সস্মিতা দাস এবং এ সৌরি মানসিংপুর বহুগ্রাম কটকরু। আপন মানে শুনিবাকু চাহিছন্তি অভিমন্যু কথাচিত্রর এই গীতটিকু। আপন মানকর অনুরোধর গীতটি পরিবর্তে আমি এই সুন্দর গীতটিকু শুনিয়ে দেউছু। গীতটিকু গাইছন্তি কৃষ্ণা।

0: কথা ৯০০ কিলোহার্জ যোগে।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা ১৯৭০ তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, ৬৪ বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করুছো তেলেঙ্গি বাদ্য, পরিবেশন করিছন্তি সুভাষ চন্দ্র মল্লিক এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আরম্ভ করুছো নারী মহল।

ছাত্রছাত্রী ও সাধারণ জনতা গণদৌড়ে ভাগ নিয়ে এই অবসরে উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিড়া কহিলে উৎকর্ষ নিমাপড়া গঠন পাই উত্তম স্বাস্থ্য গুরুত্বপূর্ণ শারীরিক ভাবে সুস্থ রহিবা পাই দৌড়িবার আবশ্যকতা রয়েছে বলে উপমুখ্যমন্ত্রী কহিলে এই অবসরে উৎকর্ষ নিমাপড়া 2.0 উপলক্ষে আয়োজিত হওয়াকু থিবা বিভিন্ন প্রতিযোগিতা পাই উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিড়া ট্রফি উন্মোচন করেছেন গণদৌড়ে 25 জন কৃতী ছাত্রছাত্রীঙ্কু সম্মানিত করা যাইছি। জাপানে অনুষ্ঠিত হওয়াকু থিবা সাকুরা বিজ্ঞান কার্যক্রম 2026 অংশগ্রহণ করিবা লাগি মনোনীত ছাত্রছাত্রী নয়াদিল্লিরু গতকালি যাত্রা করিছন্তি। শিক্ষা মন্ত্রালয় অধীনস্থ স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ পক্ষরু এই কার্যক্রম পাই ছাত্রছাত্রীঙ্কু মনোনীত করা যাইছি। শিক্ষা মন্ত্রালয়ের সূচনা অনুযায়ী ওড়িশা সমেত 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি বিদ্যালয়ের 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীঙ্কু মিশাই 4 জন পর্যবেক্ষক এই গস্তরে যাইছন্তি। মনোনীত দল আসন্তা 30 তারিখ পর্যন্ত জাপানে অবস্থান করবে। ভারত সহিত এই কার্যক্রমে ঘানা, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার ছাত্রছাত্রী মধ্য অংশগ্রহণ করেছেন। যুব শিক্ষার্থী মধ্যে বৌদ্ধিক চিন্তাধারাকে অধিক ব্যাপক করা, বিজ্ঞানভিত্তিক গবেষণাকে প্রোৎসাহিত করা লক্ষ্য নিয়ে জাপান বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা সংস্থা 2014 এই কার্যক্রম আয়োজন করে আসুচি। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই র দ্বাদশ শ্রেণী পরীক্ষা পরবর্তী ত্রুটি নিয়ে স্পষ্টীকরণ দিয়া যাইছি। ছাত্রছাত্রী মানুষ উত্তরপত্রর নকল পাই ধার্য দেয়ঠার অধিক আদায় হয়েছে এবং কেতক ক্ষেত্রে কম দেয় আদায় হয়েছে সিবিএসই পক্ষর সূচনা দিয়া যাইছি। যে অধিক দেয় প্রদান করেছেন সেমানকু বলকা অর্থ ফেরস্ত করা যাব বলে এক বিজ্ঞপ্তি কুহযাই। কম দেয় দিয়ে ছাত্রছাত্রীঙ্কু আবশ্যক অর্থ দেওয়া লাগি কুহযিব বলে সিবিএসই সূচনা দিয়েছে। পরীক্ষার্থীমানঙ্কু উত্তর খাতার স্কান্ড কপি পাই আউথরে আবেদন করিবাকু পড়িব নাহি বলি জনাপড়িছি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। খাদ্যরে বিষক্রিয়া যোগু সুন্দরগড় জিলা হেমগিরি ব্লক নুয়াডিহি গাঁর 4 জনক মৃত্যু ঘটিছে। এক শ্রাদ্ধ ভোজিরে খাইবা পরে 17 জন অসুস্থ হইতিবা সূচনা মিলিছে। অসুস্থঙ্ক মধ্যে 23 মাসের শিশুকন্যা ও 11 বর্ষর নাবালিকা অছন্তি। অসুস্থমানঙ্কু হেমগিরি ও ঝারসুগুড়ার বিভিন্ন ডাক্তারখানায় চিকিৎসা করা যাউছি। স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ পক্ষরু ঘটনার যাঞ্চ কার্য আরম্ভ হইতিবা আম সংবাদদাতা জনাইছন্তি। বিএড, বিএচএড হিন্দি এবং এমএড পরীক্ষা কার্যসূচী প্রকাশ পাইছে। আসন্তা 31 তারিখে 2 বর্ষিয়া বিএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকু থিবা বেলে জুন 3 তারিখে বিএচএড এবং এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্য কর্মচারী চয়ন প্রবরণ আয়োগ পক্ষরু সূচনা মিলিছে। মই মাস 31 তারিখ সকাল 10টার 12টা পর্যন্ত গোটিয়ে সিটিংরে বিএড প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। জুন 3 তারিখ সকাল 10টার 12টা পর্যন্ত বিএচএড ও অপরাহ্ন 3টার 5টা পর্যন্ত এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা করা যাব। সমস্ত প্রবেশিকা পরীক্ষা পাই চলিত মাস 27 তারিখ দিন 11টা পরঠার রাজ্য কর্মচারী চয়ন প্রবরণর আয়োগর ওয়েবসাইট্রু আডমিট কার্ড ডাউনলোড করা যাই পারিব। সূচনা অনুযায়ী আসন্তা জুন 4 তারিখে প্রবেশিকা পরীক্ষার উত্তরপত্র প্রকাশ পাইব। বিশ্বর সর্ববৃহত অণ্ডাদান স্থলী ভাবে পরিচিত কেন্দ্রাপড়া জেলার গহিরমথা অঞ্চলের চলিত বর্ষ অলিভ রিলে কইঞ্চ অণ্ডাদান নকি ফেরি যাইথিবা জনাপড়িছে। প্রত্যেক বর্ষ ফ্ল্যাট ব্যাগস, লগর হেডস, গ্রিন টটল, লেদর ব্যাগস, হক্স বিল, ক্যাম্পস রিডলে ও অলিভ রিলে প্রজাতির কইঞ্চমানে নির্দিষ্ট স্থানের সমূহ অণ্ডাদান করুথিবা বেলে অলিভ রিলে প্রজাতি কইঞ্চ বঙ্গোপসাগরর ওড়িশা তটবর্তী অঞ্চলক অণ্ডাদান করিবাকু আসিথান্তি। তবে চলিত বর্ষ অণ্ডাদান নকি সমুদ্র মধ্যকু ফেরিযা ঘটনা বিস্ময় সৃষ্টি করেছে। 2014 এইভাবে ঘটি। চলিত বর্ষ তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি যোগু অণ্ডাদান সম্ভব হয়ে নথিবা অনুমান করা যাচ্ছে। পূর্ব 1982, 1988, 1997, 98, 2002 ও 2008 অলিভ রিলে কইঞ্চ অণ্ডাদান নকি ফেরি যাইলে। গতবর্ষ গহিরমথার 6 লক্ষর অধিক অলিভ রিলে কইঞ্চ সমূহ অণ্ডাদান করে। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা পাই 3 রথর 21টি অখ নির্মাণ কার্য শেষ হয়েছে। পূর্ব 3 রথর 42টি চক নির্মাণ কার্য শেষ হয়েছিল। সূচনা অনুযায়ী 3 রথর 20 ফুট লম্ব বিশিষ্ট 14টি লেখায় 14 নাহাকা খম্ব নির্মাণ কার্য জারি রয়েছে। বর্তমান সুদ্ধা তাড়ধ্বজ রথর 8টি, দর্পদলন রথর 9টি এবং নন্দীঘোষ রথর 11টি 14 নাহাকা চৌপট পরে অষ্টকোণীয়াংশ মরামতি কার্য শেষ হয়েছে। রূপকার সেবকমানে 3 রথর 8টি লেখায় তীখ গুজরে সিংহ বিড়াল রূপ খোদাই করুছন্তি। ওঝা সেবকমানে 3 রথর অখকণ্টা, দণ্ডাকণ্টা ও বেদী সিংহাসনর প্রস্তুতি পাই কণ্টা প্রস্তুতি জারি রাখিছন্তি। ওড়িশার পূর্বতন

0: ব্যাঙ্গিবাবু লো, হ্যালো ব্যাঙ্গিবাবু, ব্যাঙ্গিবাবু কপাটটা খোলো, কপাটটা খোলো, আমি দিদি চুকে জানি
1: কোন হেলা এলো গল কতবেলে পুরো ধাই কি আইলো কতবেলে
0: তুটা অমুগুড়িয়াটা গলা বেলে মতে ছিগলো উতলা তো মুহ দেখি যাইতলা মনিষ
1: কাই মো মুহ খারাপ হই গলা কুকুটা ঝড় টিকে পাই নথিব নাই না খেলা বাতিলি হই গলা না বড় বাবু তোমাকে সদ্ধি পকাইলে
0: নাই লো শুন শুন শুন
1: চরি কুহ
0: আলো বেহরা বাবু বেহরা ভাই গোটা পাটিঠু দিটা বড় বড় কঞ্চা আনিথিলা
1: তমে তো কহুতলে ঝোল খাইব বলি
0: তাকু ঢঙ্কেই কিরি রখা যাইতিলা রোসেই আসি থান্তা হে চেম্মা রোসেই কথা
1: এই চেম্মা কথা কউচ চেম্মা তো যো রোসেই করে আর চেহারা দেখলে তো তো হাতর পানি খাইবিনি
0: তো খাইবা কথা পড়ি নিলো আমি যাই কি যেতবেলে দেখিলু
1: কোন দেখিলো
0: ইলো সেই যো ঢাম্প ঘুড়াই কিরি কুকুড়া দিটা ছিলে
1: হ্যাঁ
0: আউ কে নাই পে নাই
1: আউ হাতে মরিয়ে ছিল
0: নাই লো
1: আউ
0: ঢাম্প ভিতরে গোটে সাপ
1: ইলো মালো
0: কুকুড়া দিটা মরি কি পড়িছতি
1: ইলো মালো
0: মু তো আহু কেলো কোন দেখিবি আউ ভোজি কোন খাইবি লো দৌড়িছি দে দৌড়িছি দে দৌড়িছি সে দৌড়িছি দৌড়িছি হ হ হ চা কপে দবা কথা কই পন্ডিয়ে দবা কথা হ হ